আকাশবাণী ভবানী পাটনা, সময় বর্তমান প্রাতঃ 5:56:46। আজ শনিবার 1948 শকাব্দ, জ্যৈষ্ঠ 24 দিন 2026 মাসিয়া জুন মাসর 13 তারিখ। নীলাচলনাথ শ্রীজগন্নাথ পদ্মপাদরে অশেষ ভক্তি প্রণতি তথা অগণিত শ্রোতাবন্ধু হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করছু আজির প্রথম অধিবেশন। কার্যক্রম আম কেন্দ্রু প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহার্টজ যোগে, এফএম রে 102.3 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর মাঙ্গলিকা।

0: খোজ সার দেলা পছে তার যতন রতন কেনতা করবাকে পড়বা ই কথা গুটে কিবি আমকে বুঝি নেবাকে পড়বায় মকা ফসল নু বেবিকনর অমল করবার লাগি সবুঠানু বড় কাম হচ্ছে সে চরকে ভাঙবারটা গছ নে ধন্ডি যেটাকে কপ বলিকরি কহেসন সেটা আসবার আগ্ন একা চরকে ভাঙবার আবশ্যকে চরকে ভাঙ্গি দামা বইলে অধিকা মকা তিয়ার হি পারবা আর তার গুণনে বি উন্নতি দেখা যা সেটা চাষ করা যাইবার ফসল নে আট নু দশ দিন অন্তর নে জলসেচন করবার নিহাতি আবশ্যকে বর্ষা দিন মনকে অধিকা দিন ধরিকরি বর্ষা হচ্ছে বইলে আবশ্যকতা কে দেখি করি জলসেচন করে দেবারটা ভল হেবা শেষ নে আসুছে অমল কেনতা করা যা এ কথা গুটি কি বি আমার চাষী দাদা মনকে নিহাতি ভাবে জানবাকে পড়বা এ চর বাহারি থিবার দুই নু তিন দিন ভিতরে মকা তুলবার আরম করে দেবার কথা এ প্রতি গছ নু তিন নু চারটা পথকে মকা প্রতি তিন দিন অন্তর নে তুলবারটা ঠিক হবা এটা একর পিছা ছ নু আট কুইন্টাল বেবি কর্ন আমার চাষী দাদা মনে প্রতি অমল করি পারবে তো কথাকে ঠিকই পাশে বুঝি সুজি করি ই যেন বেবি কর্ন চাষ লাগি অটা ভিড় মা আমার চাষ তো ভাল হবা একা তার সনে সনে এটা আমার খাদ্যর আবশ্যকতাকে বিপূরণ করি পারবা
1: শুনিলি কৃষিভিত্তিক কার্যক্রম চাষের কথা বেবি কর্ন চাষ সম্পর্কে উপলে শিব প্রধান ভক্তি গীতকু গীত গীতাঞ্জলি ভক্তি গীতটি ইরা মহান্তিঙ্ক কণ্ঠরে গীতরচনা ডক্টর নির্মল নায়ক জিমদার।

প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ কার্যক্রম দ্বয় রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্র অল্প সময় মধ্যে।

একাকিলে ভাবে মো কথা, একাকিলে ভাবে মো কথা। সুন্দরী ঝিয়টিয়ে না তার সীতা, হাতরে কুটেইছি সিয়ে প্রেম চিতা। সুন্দরী ঝিয়টিয়ে না তার সীতা,

পরবর্তী কথাচিত্র তেজাব, মৃতকণ্ঠরে অনুরাধা পড়ুয়াল এবং অমিত কুমার, আনন্দ বক্সিংহ গীত রচনা, সঙ্গীত নির্দেশনা কল্যাণজী আনন্দজী, কথাচিত্র তেজাব।

0: সারা।
1: শেষরে নেইছু কথাচিত্র দিওয়ানা ডক্টর নির্মল নায়কঙ্କ ଗୀତ ରଚନା, ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା ମଳୟ ମିଶ୍ର, ଦ୍ୱୈତକଣ୍ଠରେ ଉଦିତ ନାରାୟଣ ଏବଂ ଇରା ମହାନ୍ତି।

0: একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: যে এবং 14 বছর কম বয়স্ক শিশু মানুষ নিজ ঘরে কিংবা কোনসি ব্যবসায় প্রতিষ্ঠান নিয়োজিত করতু না সেই এটি গোটে গোটে আমার মিটিং বি চালিছি যে মিটিং রে যে শিশু শ্রমিক কাম করছেন তো প্রত্যেক দিগর লোক মানে আসছেন তো তাঁর মত মানে সে রাখছেন তো আমি কেমতি স্টেপ নেলে পুরা নুয়াপড়া ডিস্ট্রিক্টটা শিশু শ্রমিক মুক্ত জেলা ভাবে ঘোষিত হবে।
1: নির্বাচন আয়োগ নির্দেশনামা অনুযায়ী স্বতন্ত্র সঘন সংশোধন 2026 কার্যক্রম অধীনে ভোটর তালিকার সংশোধন ও পরিগণনা ফর্ম ডিজিটাইজেসন কার্যের অগ্রগতি নিয়ে নুয়াপড়া ব্লক সম্মিলনী কক্ষে সমীক্ষা বৈঠক উপজেলাপাল তথা ভোটর পঞ্জীকরণ অধিকারী সুরমি সোরেন অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের স্বতন্ত্র সঘন সংশোধন কার্যের নিয়োজিত বুথ স্তরীয় অধিকারী দ্বারা পরিগণনা ফর্ম বিতরণ করে ফর্ম সংগ্রহ এবং ডিজিটাইজেসন কার্যের অগ্রগতি সমীক্ষা করা। এই অবসরের 71 নুয়াপড়া বিধানসভা নির্বাচন মন্ডলী অন্তর্গত টানওয়ার্ড 2 অঞ্চলর বুথ নম্বর 188 বিএলও হীরালাল পটেলকু তাঁর কার্যদক্ষতা প্রশংসাপত্র প্রদান করে সম্মানিত করা। হীরালাল পটেল নিজ অধীনস্থ বুথর সমস্ত পরিগণনা ফর্মর 100% বিতরণ ও সংগ্রহ সহিত 100% ডিজিটাইজেসন কার্যক নির্ভুল ভাবে সম্পন্ন করে। নুয়াপড়া জেলাকে অত্যাধুনিক কৃষি জেলার পরিণত করা জেলাপাল মধুসূদন দাস আহ্বান দিয়েছেন। ভারপ্রাপ্ত জেলা মুখ্য কৃষি অধিকারী প্রণতি রাণী প্রধান বৈঠকর উদ্দেশ্য উপস্থাপন করে খরিফ 2026 ঋতু পাইঁ জেলার মোট 1,67,830 হেক্টর অঞ্চলের চাষ করা লাগি লক্ষ্য ধার্য হয়েছে। সেমধ্য 93,700 হেক্টরে ধান, 7,600 হেক্টরে মক্কা, 5,170 হেক্টরে মিলেট এবং 26,120 হেক্টরে ডালি জাতীয় ফসল চাষ করা। জেলা তিনটি বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ পক্ষর সরাঞ্চল জনসম্পর্ক ও নাগরিক ভাগিদারিতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। খড়িয়াল এনএসসি নির্বাহী অধিকারী স্বাধীন কেতন মহারণা অধ্যক্ষতায় অনুষ্ঠিত কার্যক্রমে লোকঙ্ সমস্যা ও তার সমাধান উপরে গুরুত্ব দিয়া জুন 23 পর্যন্ত এই কার্যক্রম অনুষ্ঠিত হব। নুয়াপড়া জেলার মিশন শক্তি ও ওড়িশা জীবিকা মিশনর জেলাস্তরীয় সমীক্ষা ও যোজনা বৈঠক জেলাপাল মধুসূদন দাসক অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্যপতি দিদি সৃষ্টি, ব্যাংক লিঙ্কেজ, ব্যক্তিগত উদ্যোগ ঋণ, মিশন শক্তি, রিটেল মার্ট, প্রবাসী শ্রমিক পরিবার সহায়তা এবং গ্রামীণ জীবিকা কার্যক্রমের অগ্রগতি সমীক্ষা করা। জেলাপাল জেলার 5টি ব্লকর অতি কমরে 100 জন মহালক্ষ্যপতি দিদি সৃষ্টি করা লক্ষ্য ধার্য করে এথিপাই স্বতন্ত্র কার্য যোজনা প্রস্তুত করা অধিকারী নির্দেশ দিয়ে। জেলা হালচাল আজ এটি আসন্তকালি জেলা হালচালে শুনবে পুরী জেলা সম্পর্কে।
2: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।
3: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু 2টি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম 2টি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কু কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুক এ কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
4: পশু পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই কিছি উপায়।
5: অংশুঘাত নহেবা পাই দিন 11টারু অপরাহ্ন 3টা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণীমানঙ্কু বাহারকু ন ছাড়ি গুহাড়রে কিংবা ছাই স্থানরে রখন্তু।
4: পশু পক্ষীঙ্কু স্বচ্ছ থন্ডা পানি পিইবা দিয়ন্তু এবং প্রাণীঙ্ক বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
5: গুহাল কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
4: বুলা পশু ও পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
5: অংশুঘাত হেলে পশু পক্ষী মানে কিছি খান্তি নাহি, পাটি বাটে নিঃশ্বাস নেবা সহিত ধকেই হুয়ন্তি, পাটিরু ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
4: অংশুঘাত আক্রান্ত প্রাণীঙ্কু তুরন্ত থন্ডা ছাই স্থানকু স্থানান্তরিত করন্তু। প্রচুর থন্ডা পানি পিইবাকু দেবা সহিত নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
5: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
4: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
2: প্রচার করুছু কার্যক্রম বনানী।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়েছে তবে আজর কার্যক্রম কু এইটি রখুছু আজর কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনার মু থিলি নিহারপাড়া পটনায়ক আজ পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

এতে বেড়ে যায় কার্যক্রমের লিগরি প্রচার কল আকাশবাণী দিল্লির আকাশবাণী ভবানীপাটনা সময় রাতে 11:45 চলিত অধিবেশনকে শেষ করা পূর্ব শুণত আসন্তকালি আমকেন্দ্রর প্রচার হওয়া থাকা প্রথম অধিবেশনর কার্যক্রম রূপরেখ সকাল 6:10 শুণবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা 6:30 চেতনা চিন্তন শ্রীমদ ভাগবত শুণবে 6:35 সকাল 7:25 প্রচার করবু কুনি কুনি পিলাঙ্কপাই কার্যক্রম সরগফুল 8:30 প্রচার করবু সন্ত কবি ভীমভোইঙ্ক কৃতি উপরে আধারিত বিশেষ কার্যক্রম স্তুতি চিন্তামণি ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী ভবানীপাটনা শুণবে সকাল 9:00 পূর্বাহ্ন 10:10 শুণবে স্থানীয় খবর ও সুমধুর গীতর কার্যক্রম খোলা সরকার এই কার্যক্রম সম্পর্কের সূচনা এইটি শেষ করছু আজ তৃতীয় অধিবেশনক কার্যক্রম সহ পুনি থরে স্বাগত জনাইব সকাল 5:55 শুভরাত্র জয় হিন্দ।